আর তো বিয়া করি বললাম নয়শিল গুড়া হারে আর মা বাপে আরে বিয়া করি বললো হইয়ে আর তো শুরু হবে না শিল হ্যাঁ লাভলি আর তো বিয়া করি বলা ভিজি আর তো ফেরাশানি লাগে আয় বিয়া করি বললা রেডি নয়শিলাম লেকিন আর যিনি সমাজ আমার মানুষ আছে ই তারা হদিন খারাপ হতা হিন আল্লাহ বলি আর মা বাপ আরে বিয়া দে বলা বললা সায় আয়ে খারাপ হতা হিন তো বাসি বললা আয় বিয়া করি বললা রাজি আয় আয়

0: I excited Nashila. Our husband excited Ashil. Mani ite kush Ashil wa I kush Nashila. My Doro Tashila. Mani monto azin digi hundin lo. Andin lo hori. Jitten tu vadulo murgo pe datay ta hanu vetta. Oyoro timaj baade shagulo sahi. Sahi oro foy pe datan hoy very baade. I kush Nashila. আর ফোয়া নরগো বেশি শুরু আসিল তো আই ফোয়া যে ভাবে এই বারে যতন করি বলা চাইতাম তো আই ভাই ওই সঙ্গে করে বলা চাইলাম আজ আমার এই নন করে আরে বেশি মারদর করছি আজ আমার চাইলে আমি বেশি বেশি ফোয়া নিয়ে আইব আজ আমার লোয়ের সিরো ইদিটা মারা হসপিটাল আসিলাম আর জামাই মাঝে দেন আল্লাহ বলে হসপিটাল ভর্তি করাইন হসপিটাল তো আইবা দে আরে উনি কেমন করে
1: छोटी उम्र की शादियों के लिए सिंध में 2013 का कानून मौजूद है उसके मुताबिक कोई भी लड़का या लड़की बच्चा या बच्ची जो कि 18 साल से कम उम्र के हैं उनकी शादी करना गैर कानूनी है लैकिंग है वो ये है कि मालूमात नहीं है और हमारा एक बहुत खूबसूरत सा स्लोगन है इसके साथ ही वुमेन प्रोटेक्शन सेंटर के साथ ही रिपोर्ट वायलेंस रिड्यूस वायलेंस तो हम ये कोशिश करते थे कि बच्चे अपने लिए खुद आवाज उठाएं अगर किसी की सहेली की शादी हो रही है तो सहेली जाके उसको रोके कि ये छोटी उम्र की शादी है अगर बहन की शादी हो रही है तो भाई खड़ा हो जाए कि ये छोटी उम्र की शादी है
0: আই আর জিনিন মানুষগুলো এরা হাঙ্গরি সেলাই নম্বরে আর কমিউনিটিলা হিনরা আয় হামেশা হয় সুড়া হলে মাইমেন্দার বিয়া নদী বললা মাইমেন্দার ফান্না পারে বললা মাই বাহি বিয়ে নিজের হাম নিদে করে নিজের ট্রেন নিজে হামাই পারে পান তো বাদে মাই বি পারে বিয়া দিলে মাই বিয়ে দিই মারো হনাক কান্দ দিয়ে মন তো অগটন গটর দত গিলে বাজার গদ্যত গিলে হিবি হিমা জিন্দিগি মারে দুঃখ পানো করো পান আর আনটিল্লা তো যেটা আজ আমার সারি দিয়ে তা আই কুড়ি বছর আসছিলাম তো আর পয়সা উড়োবা দু বছর আসছিল ডরবা 3 বছর আসছিল আর এনজিও তোর আমরা সাপ গুজিন তো আই ফান পড়াই ফল বেহাম বুঝি তো এন গুড়ি ওর আয় আজ কান সুন্দর জায়গা মারা এর আর ফল আমি বস করে আতো আর ফান্দরি কেবা বিলো শান্তি লাগি আর ফান্দরা আই গুড ফি শান্তি লাগি নরঞ্জ এনা লেকা করে আর হাত করে নাই নাই ঠিক আছে আই

0: I excited no Sheila. Our husband excited Ashil. Mani ite kush Ashil wa I kush no Sheila. My door ota Sheila. Mani montu azin digi hundin lo. Endin lo hori. Jitten tu vado lo morgo pero ta eta hanu eta. Oyoro timaj ba ade shaguru sahi. Sahi oro fuwa pero danan fuwa very bad. I kush no Sheila. আর ফোয়া নরগা বেশি শুরু আসছিল তো আই ফোয়া যেবে বিয়ে বারে যতন করে বলা চাইতাম তো আই বে ওয়ে সঙ্গে করে বলা চাইলাম আজ আমার এনে নো করে আরে বেশি মাইকদার করেছি আজ আমার চাইলাম আমি বেশি বেশি ফোয়া নিয়ে আইব আজ আমার লোয়ের সির ইদিটা মারা হসপিটাল আসছিলাম আর জামাই মাঝে দেন আল্লাহ বলে হসপিটাল ভর্তি করাই হসপিটাল তো আই বাদে আরে উনি কেমন দন ন করে
1: छोटी उम्र की शादियों के लिए सिंध में 2013 का कानून मौजूद है उसके मुताबिक कोई भी लड़का या लड़की बच्चा या बच्ची जो कि 18 साल से कम उम्र के हैं उनकी शादी करना गैर कानूनी है लैकिंग है वो ये है कि मालूमात नहीं है और हमारा एक बहुत खूबसूरत सा स्लोगन है इसके साथ ही वुमेन प्रोटेक्शन सेंटर के साथ ही रिपोर्ट वायलेंस रिड्यूस वायलेंस तो हम ये कोशिश करते थे कि बच्चे अपने लिए खुद आवाज उठाएं अगर किसी की सहेली की शादी हो रही है तो सहेली जाके उसको रोके कि ये छोटी उम्र की शादी है अगर बहन की शादी हो रही है तो भाई खड़ा हो जाए कि ये छोटी उम्र की शादी है
0: আই আর জিনিন মানুষগুলোর হাঙ্গুরি সেলাই নম্বরে আর কমিউনিটিগুলো হিনরা আই হামেশা হয় সুড়া হলে মাইমেন্দারে বিয়া নদী বললা মাইমেন্দারও ফান্না পারে বললা মাই বা হি বিয়ে নিজের হাম নিদে করে নিজের ঠে নিজে হামায় পারে ভাল তো বাদে মাই বি পারে বিয়া দিলে মাই বি যদি মার হনাক কান দিয়ে মন তো গঠন গঠন দিতে গেলে বাজার করতে গেলে হি বি হিমার জিন্দগি মারে দুঃখ পান করে ভান আর আনটিলা তো যেটা আজ আমার সারি দিয়ে তা আই একুরে বছর আসছিলাম তো আর পয়সা উড়োগা দু বছর আসছিল ডরুয়া 3 বছর আসছিল আর এনজিও তুর আমরা সাপ করছিল তো আই ফান পড়াই ফল বেহাম করছি তো এন করি ওর আয় আজ কান সুন্দর জায়গা মারা আয়ের আর পড়লে আমি বসে করে আতো আর মন্দরে কেবা বিলো শান্তি লাগি আর মন্দরে আই গুড ফিশ শান্তি নদী নয় মরিঞ্জ এনার এক করে আর হাত করে নয় না ঠিক আছে আয়